যুববাণীর অনুষ্ঠান আরম্ভ করার আগতে আহকসন জানো কি কি অনুষ্ঠানের সজোয়া হয়েছে আমার আজির আর কাইলোর যুববাণী গীতর নিয়মীয়া অনুষ্ঠান মনোরঞ্জন শুনবলে পাব খন্তেক সময়ের পাছতে অর্থাৎ 5:15